এ দেবা মিহুঙ্গে মিশাল কানু মিহা আয় বীর মিহা আয় লোল ফেন্ন মিহা আয় ইবে মিহা ফদে এ দেবা মিহুং মিশালুগে গোতুং হাম হাম বেগিম বে হেয়ে ফাহে এ বা মিহুং হন্দ মনু পুরনি হেয়ে।

ফাহে নিকমেতিকং এমিহক দেনিবি আজাব এমিহকা হামায়ং আন্নানি আদি দেমিহুন ননিবি আজাব এমিহক কুরিমতিবিগং আন্নানি খা কক্কং নিকং হরতে ব্যামিহুন্নং এগেনতে।

তিমান রাসকলাগ হাজরতুং আমাং খামায়ক আদি খালেগ ফানায় খালেগ ফানগ আরিহুগা বা মিহুঙ্গে তেরেং উফেদে উম্মতক বরকাতায়ক না কলম ফাবা ওয়াডা গন্নবাসে আদি উম্মতক বে তিমান রাসকলাঙ্গ এ উম্মতক দুনিয়েগা উফলায় আরাম দিব্বা হুসিমে দেন তিমান রাসকলাঙ্গ হাজরতুং এ উরেন্ন বেন দেন আজাবিং আইস জেহেনতে

0: খোবা তেগো দেমস এহেন কোদিন না এহাওয়ার লাড়ু দের নুইস না চেঙ্গে এতি হা মা বরা তেগো দিন নং এ লাড়ু লিপিতান গে এ মামি হারো গোড়ালে ফমে অতি হিমায়া আসসালামু আলাইকুম
1: ওয়া আলাইকুম আসসালাম
0: হিমা
1: আব্বা
0: কোড়া কামে দতে কল দেঙ্গে পছে
1: কোন কামে
0: রেডিও গে আড়ু মাড়ু কল্লা ফ ফোন দতে গে আড়ু হালম বিঙ্গে পাইম বোর হিঙ্গা বালালাম বাগো মাসেকে
2: মালুম মালা
0: মালুম মালা এ মাসেকে তো গওয়া গইঙ্গে
1: নেঙ্গে
0: নেঙ্গে মে মাসেকে তো গমি ওয়াগতে কে দত মে মে গেঙ্গোলানি বগিচা গতে রেগা ওরি মাতা কোং বিন্দলাগে মা বন্ডে তৈয়ার কলাফেঙ্গে মে অতি দেন এ মা বন্ডে করি মা তাকু মালে ফুরতম হিমানা গঞ্জেন নেগে মে মালু গন্না না দে হেন লাফসে এ লাফসু বেন কোকে জুমলেন হাদালুং এই মাসেক কথা কিঙ্গে
1: আব্বা
0: মমি এত কে মা বন্ডে গমে হর মা তাকি ফিনি ফেম্মা গান্দা কোলে মা হুয়ন্দু মা ইরু দে মা
1: ফিনি ফেম্মা
0: ফিনি ফেম্মা এম ফেন ফেম মালং হিমায় মিল বোন লফসকি হিনি হিনি বেণু কগ্গে জুমলাইং হাদালাম হিনি
1: ফিনি ফেম মা গহং আরণি
0: হিনি ফিনি ফেম মা গহং আরণি জাবরা গড়ংগে দেমিয়তি ওয়াহকে ওয়াহকে মে মাসেকত গ ওয়াগোইংগে
1: রব্বা
0: এম ওয়াহকে ফেশুংগে মিকিয়াও দেনি মা দুরুনুং হিসাবে গয়ে কুড়া কুড়া রীতি আবশ্যক গা উলন উমরুং আংহারুকে জাড়নাকি ওয়ারং হালানি এহেন নামবেস হিংহে কুচে জাড়গে গেগে ফুরাগহুকা ওয়ারা রীতি বাগিচায় গয়ে কমে দোহাকোস এ বাগিচায় জাড় জিয়ারেক করে দেঙ্গতি হিমাগি জুমলা
1: কোদিন
0: লেমে আবহ ফাশা
1: মেসেং উদু হে বাদিকে গা জেসুং কক্কো কাগে গা পানিতং একি একি বাই জসা টেকো ফিয়া সাসুরু গা জিজা ইন্দা রতে খা মেহিতো এনি রসকরু গা কেমন রসকরু বাই জহনি হডুলেবি মারুবি এবলি গা বিষ্ণা এমেং আবদু হুরে
0: হিমায়া বাদল হফতাস প্রোগ্রাম বেড়ে কমঙ্গে বাকি হিমায়া বাকি বেলা আফা ಅಣಿಕಾವೆಸ್ ದತ್ತಮೆಂಗೆ ಫರಾತುಂ ವೆಸ್ ತಿಕುದಿನ್ನ ವರೀತಿ ಹದೆಯ ಗೆಣಸ್ ದೀಫ ಇತುರು ಕುಜಸಕಾಯಕು ಬದಲು ಕೊಲ್ಲಾಣ.

এ দেবা মিহুঙ্গে মিশাল খানু মিহা আয় বীর মিহা আয় লোল ফেন্ন মিহা আয় ইবে মিহা ফদে এ দেবা মিহুং মিশালুগে গোতুং হাম হাম বেগিম বে হেয়ে ফাহে এ বা মিহুং হন্দমানু পুরনি হেয়ে।

আদিতি মান রাজ কালে আঙ্গে বেল্লম গে দশম আদিতি মান রাজ কালে আঙ্গে ওয়াহাইয়ায়ক খালে গে ফানু না কল বন্নাশে আদি আনিয়াবেরি মিহুন্না মেদুগা তিমন রসকলাঙ্গ হাদন্নুদন্নবাশে হমকশ্বরুং এউরেন্নি হরউ কুরব্বানে বয়কে।

ফাহে নিকমেতিকং এমিহক দেনিবি আজাব এমিহকা হামায়ং আন্ননি আদি দেমিহুন ননিবি আজাব এমিহক কুরিমত বেগিং আন্ননি খা কক্কং নিকং হরতে ব্যামিহুন্নং এগেনতে।

এদারি খালুন দেন্নবি তিমাং ফেনুন রক্ষাথের কুরানে ফরবদেক তিমাং আরাফা হুসইমে একলেগ ফানু দাড়ুই আল্লাহকে আমর ফুড়ুম এ বহি আল্লাহকে আজাব রক্ষাথের কুরানে ফরাতে একলাগ রাহমল্লেবি মিহ কম্মেনবি মেদক নেতে আদি এ দেবফা খালুঙ্গে দেমেদগা রাল হুরসড়িয়ে আদি গরৌ কুরবি মিহুঙ্গে তেরেং এ দারি খালুম বিয়ে।

0: القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين وصلى الله على محمد وآله وصحبه وسلم والحمد لله رب العالمين
1: TSV মেদগে আসরু নামাজ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালে আমালি ক্যারি গড়া তকা মেদগে আসরু নামাজ বগুতুই তিংগড়ি 26 মিনিট কা দেমিগনেস তেনি কিড়ত কুরআন কেউ
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল দুহা ওয়াল লাইলি ইযা সাজা ما ودعك ربك وما قلى وللآخرة خير

0: খোবা দেখোদিন বেশ এহেন কদিন না এহা আবার লাড়ু দেয় নইস না চেঙ্গে এতে হা মা বরা তেকোদিন না এ লাড়ু লিপি তাণে গে এ মামি হার গোড়ালে ফমেতি হিমায়া আসসালামু আলাইকুম
1: ওয়ালাইকুম আসসালাম
0: হিমা কোড়া কামে দতে কলা দেঙ্গে পছে
1: কোন কামে
0: রেডিওকে আড়ু মাড়ু কল্লা ফ ফোন দতে আড়ু হালম বিঙ্গে বাকি আকর মেহরি শাবিয়ানি আলিফা কং আকর নাগান হিঙ্গা বালালাম বাগো মাসেকে মালুম মালা এ মাসে কত গা গোয়েঙ্গে মাসে কত গা মে বাগো তে কে দত মে মে গেঙ্গোলানি বাগিচা গে তে রেগা ওরি মাতা কো বিন্দলাগে মা বন্ডে তৈয়ার কো লাফেঙ্গে মে অতি দেখ এ মা বন্ডে কো রি মাতা কো মালে ফুরতম হিমা নাগান ছেন নেগে মে মালু গোন্না না দেহেন লাফসে এ হিমায়ণি হিনি বেণু কোগ্গে জুমলাইং হাদালাম হিনি ফিনিফেম মা গহং আরণি চা প্রাঙ্গলং গে দেম্মি অতি ওয়াহকে ও ওয়াহকে মি মাসেকত গ ওয়া গোইং গে
1: রব্বা
0: এম ওয়াহকে ফেশং গে মি কি আল দেনি মা দরুণং হিসাবে কয়ে কুড়কুড়া রীতি আবশ্যক উলন উমরং আং আহারকে জার নাকি ওয়ারং হালানি এহেন নামবেস হিংহে কুচে জান গে গে গে ফুরগ হুকা ওয়ার রীতি বাগিচায় গয় কমে দোহাকস এ বাগিচায় জান জিয়ারে করে দেখতি হিমাগি জুমলা কোদিন
1: লেমে
0: আবহ ফাশা
1: মেসেং উদু হে বাদিকে গা জেসুং কক্ক কাগে গা পানিতং একি একি বাই জাসা তেকো ফিয়া সাতিগু গা জিজা ইন্দা রতে খা মেহিগস এইনি রসিকরু গা কেমন রসিকরু বাই জাহনি হডুলেভি মারুভি এবলি গা বিষ্ণা এমেং আবদু হুরে
0: হিমা

0: 1.
1: আসসালামু আলাইকুম। এমনতেরিনা উফাওয়ের ভগতকলকাং এদেমন গুরুয়ানা সায়েন্সকে মুড়িঙা প্রোগ্রাম কায়কো মিয়া তাগমি বদল করি আড়গন সামিয়া আহমদ ওয়াহিদ। গুরুয়ানা সায়েন্সকে মিয়া তাগ প্রোগ্রাম আয়কো করিয়ে দানি নাফিসা আব্দুর রশীদ।

0: நப்சானே துளஹேகங்.
1: আদি নফসানি তুলহেক প্রোগ্রাম আডো সোম গেন্দা হুরিয়া হন্তিরিনা মারহাবা দন আদি তিবে ফুলুংগে গেতক আলগনমেন মি জিয়ার করনিংগে তো ডক্টর একি গাম তিবে ফুল আলগনমেন নাকি বাইর ওয়াডান আলগনমেনগে রাজ্যগে একি কাঙ্কলতকুন হামা কনফলতকুন বেসমা তিবে ফুল না আলগমেন ডক্টর আমি বদল কদদেনিগে তো তিবে ফুল হামা গুলওয়ালা আলগমেনগে নাম্বার চিনে তিনে হাতে সোমেন হাই কদিন ডক্টর ইশাত আলি নাজকি গোডান ওয়ান ফর দ্যাং মিকমা গলে গতুন মাতি তলে হাসিল করবা ফবে ফ্লে ক্লিনিক্যাল সাইকোলজি আদি ডক্টর ফিলোসফি হাসিল করবা ফবে ফ্লে ডক্টর কি রাজ্যে মিহার মি মাসে কি করমগে গণক তিরি হাকা হার তাজরিবা হাসিল করবা ফবে ফ্লে মারকিনে বেফুনগে হালত দিন ওয়াডাগে এবে ফুন ফরওয়া দেবমগে গিনা কামিয়া বেতে কি হাসিল করবা ফবে ফ্লে ডক্টর আদি সফরমা